0: আজ গবাক্ষরে আমি লোভকু নেই অনেক কথা কহিলু। লোভ কণ? এহা কিপরে মানুষকু চিন্তা সম্পর্ক আউ জীবনকু প্রভাবিত করে সে বিষয়ে বি আপনক সামনারে পরিবেশন কলু। আশা করুছু আজর আলোচনা আপনক মনরে নিশ্চয় কিছু নুয়া চিন্তার দ্বার খুলিথিব।
1: জীবনরে আবশ্যকতা রহিব, স্বপ্ন রহিব, আগকু বড়িবার ইচ্ছা মধ্যে রহিব, কিন্তু সেই যাত্রা যদি আমি সন্তোষ কৃতজ্ঞতা আউ মানবিকতা কো হরাই বসু তেবে সফলতার অর্থ পুরা হই পারিবনি।
0: আমি যাহা পাইছু সেতিকিরে সন্তুষ্ট হেবা, আউ কিছু পাইবাকু চেষ্টা করিবা, কিন্তু অধর্মরে নহে, কাহাকু কষ্ট দেই নহে, বরং পরিশ্রম করি সম্মানর সহিত নিজকু নিজর আবশ্যকতাকু পূরণ করিবা।
1: তেবে শেষরে এতিকি কহিব, জীবনরে এতে ব্যস্ত হেইযিবানি যে আমি আম পাখরে থিবা সুখকু ভুলি যিবা।
0: যাহা নাহি তাহা পছরে দৌড়িবা পূর্বরু যাহা অছি তাহার মূল্যকু বুঝিবা।

0: ছাড়িদেলি। এতিকি মাত্র মতে জনা হে লঙ্কা রাজন।
1: হে বানর সেনা মানে, কালি রাত্র প্রথম প্রহরে মু শ্রীরাম লক্ষ্মণ দর্শন করিবা পাই গড় ভিতরকু যাই নাহি। এহা কেবল সেই দৈত্যর কার্য, সে কপট করি মায়ার উপরে গড় ভিতরে প্রবেশ করিছি। একা মহিরাবণ ছড়া মোহর রূপ অন্য কেহি ধরি না পারে। সে রাবণর আজ্ঞারে শ্রীরাম লক্ষ্মণ পাতালপুরী কু ঘেনি গলা। আউ বিচারে কার্য নাহি, বীর হনুমান সহিত সপ্তসেনা পাতালপুরী যাওয়া পাই সজ হুয়ন্তু।
2: এপরি বিভীষণঙ্ক বচনরে অষ্টসেনা পাতালপুরীরে প্রবেশ হওয়া উত্তরে সে বীর হনুমান সপ্তসেনা প্রবেশ পথরে জাগ্রত করে রাখি দ্বার ভিতর দে প্রবেশ কালে ময়রাবণর দ্বারপাল মকর ধ্বজ তাহাকে অবলোকন।

0: আরে পুত্রমণি, এ অসুর মহি রাবণকে বদ্ধ করি মু তোতে পাতালপুরীর রাজা করাইবি। তু নির্ভয়ে রহিথা। এবে কহ বাপ, মোর প্রভু শ্রীরাম লক্ষ্মণ কেউঠারে অছন্তি?
1: হে তাত, সে অসুর শ্রীরাম লক্ষ্মণ কো আনি পথর ঘর ভিতরে বন্দী করে রাখিছি। আসন্ত

0: শ্রী শ্রী বিরাধি বীরবর প্রচন্ড তেজ দণ্ডধর অখণ্ড মণ্ডলাধিপতে নমো নম।
1: রে দ্বারক, কি সম্বাদ নেই এপরি ত্রস্তরে ব্যস্ত হেউছু? শীঘ্র প্রকাশ কর।
0: মহাপ্রভু, আজি মহামাই ভয়ঙ্কর রূপ ধরি অরুণ বর্ণ তেজরে সহস্র ভুজ হই দিও দিও বলি ডাক দৌছন্তি হে দেবাধি দেবরাজ।
1: আরে দূত, আজি ইষ্ট দেবী প্রসন্ন হইছন্তি, এবে নানা দি শীতল ভোগ সঙ্গরে নেই রাম লক্ষ্মণ কু স্নান করাই গলারে মন্দার মাল পিন্ধাই দৌল ভিতরকু ঘেনি যাও। এ দুই জ্যোতিঙ্কু দেবীঙ্ক নিকটরে বলি দেই তাঙ্কু তৃপ্তি করিবি।
0: যথা আজ্ঞা প্রমাণে হে দানবেন্দ্র।
2: এপরি মই রাবণ মুখরু আজ্ঞা পাই দূতগণ শীতল ভোগ যোগাড় করি শ্রীরাম।

সেসরে শিল্পী সোনু নিগম এবং জসপিন্দর নেরুলা। সমীর কগিতরি সঙ্গীত দিয়েছেন আনন্দ মিলিন। কথাচিত্র দুলহে রাজা।

0: শুনিলে গজল, শিল্পী থিলে জগজিত সিং। আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার বর্তমান কার্যক্রম শুণুটি। কার্যক্রম আমার প্রসারিত হচ্ছে মিডিয়ম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলোহর্জ্রে এবং এফএম্রে 103.6 মেগাহর্জ যোগে। মোবাইল ফোনর নিউজ অন এআইআর আপ সাহায্যে আপনার আকাশবাণী জয়পুর কেন্দ্রর সমস্ত কার্যক্রম শুনিপার। বর্তমান প্রচার করুছ চাষবাস কথা।
1: আসন্তু আজর চাষবাস কথার জাঁবা কফি চাষ সম্পর্কে। ওড়িশার চাষী মানক মধ্যে কফি চাষ প্রতি আগ্রহ ধীরে ধীরে বড়িবার লাগিছি। বিশেষ করে কোরাপুট, কন্ধমাল এবং কেন্দুঝর ভি পার্বত্য ও শীতল অঞ্চলের এই চাষপাই উত্তম পরিবেশ দেখা মিলুছি। কোরাপুট কফি বর্তমান বিশ্বস্তরের নিজের এক স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে পারিছি। ওড়িশার মুখ্যতঃ দুই প্রকার কফি চাষ করা যায়। প্রথমটি হচ্ছে আরাবিকা কফি। এর স্বাদ এবং বাসনা উৎকৃষ্ট হয়ে থাকে। এ সমুদ্র পতন ঠারু 1000-1500 মিটর উচ্চতার এবং শীতল পরিবেশের ভাল চাষ হয়ে থাকে। কোরাপুটের মুখ্যতঃ এই চাষ করা যাই থাকে। অন্য এক কফি হচ্ছে রোবোস্টা। এটা টিকে কড়া হয়ে থাকে। এহা কম উচ্চতা এবং গরম জলবায়ুর মধ্য বড়িপারে। এতে রোগ প্রতিরোধক শক্তি অধিক রয়েছে। কফি চাষপাই 15°C-28°C তাপমাত্রা সবুঠার অনুকূল হয়ে থাকে। অত্যধিক গরম কিংবা বরফপাত এই চাষপাই ক্ষতিকারক হয়ে থাকে। জৈবিক অংশযুক্ত দোরসা এবং নিগিড়া মাটি কফি চাষপাই উপযুক্ত হয়ে থাকে। কফি চাষপাই মাটির অম্লতা 6.0-6.5 pH মধ্যে।

কল্যাণ ক্ষেত্রকে সর্বোচ্চ প্রাথমিকতা প্রসঙ্গগুলি মধ্যে স্থানিত করেছেন বলে প্রধানমন্ত্রী কহিছেন। কেতেক সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদী কহিছেন, পিএম কিষান সম্মান নিধি এবং ফসল বীমা যোজনা ভলি পদক্ষেপ চাষী আয়কু সুরক্ষা প্রদান করা সহ কৃষিক্ষেত্রক অধিক সশক্ত করছে। পিএম কুসুম যোজনা চাষী সৌরশক্তি সুবিধা আধারিত চাষ কার্য সহায়ক হয়েছে, এদ্বারা খরচ হ্রাস পাচ্ছে বলে শ্রী মোদী কহিছেন। কিষান ক্রেডিট কার্ড ঋণ সহায়তাকে অধিক সহজ করা ফলরে কৃষিজীবী মৎস্যজীবী এবং পশুপালক এর সুফল পাইপার। সরকার বিহনর বজার পর্যন্ত পদক্ষেপ কৃষক উৎপাদিত দ্রব্যের উচিত মূল্য সুনিশ্চিত করিবার গুরুত্বপূর্ণ সাব্যস্ত হয়েছে। শ্রী মোদী কহিছেন, ড্রোন মৃত্তিকা স্বাস্থ্য কার্ড এবং জৈবিক সার সহিত জড়িত পদক্ষেপগুলিক ফসল উৎপাদনের বেশ সহায়ক হয়েপারছে। চাষী আধুনিক কৃষি সুবিধা প্রদান করা সরকার নিরন্তর প্রয়াস জারি রাখছেন বলে প্রধানমন্ত্রী কহিছেন। শ্রী মোদী সংস্কৃতর এক উক্তি উপরে আলোকপাত করে কহিছেন, জীবিকা নির্বাহর মাধ্যম সহ কৃষি সমাজ এবং রাষ্ট্রক পুষ্টিসার যোগাণের গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করুছি। কাশ্মীর ঠু কচ্ছ পর্যন্ত দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিকে আকাশবাণী ও দূরদর্শনর প্রসারণকে অধিক সশক্ত করা লাগে স্বতন্ত্র ব্যবস্থা বিকশিত করা বলে সূচনা ও প্রসারণ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কহিছেন। রাজস্থানর জয়সলমের জেলা রামগড় অন্তর্গত এক 20 কিলোওয়াট এফএম ট্রান্সমিটরক উদ্ঘাটন করে শ্রী বৈষ্ণব এহা কহিছেন। জয়পুর আকাশবাণী কেন্দ্র পরিসরের আয়োজিত কার্যক্রমে যোগদেই শ্রী বৈষ্ণব এই ট্রান্সমিটরক উদ্ঘাটন করা সহ কহিছেন, সাম্প্রতিক প্রযুক্তিবিদ্যা যুগরে রেডিওর প্রাসঙ্গিকতা বজায় রাখা আবশ্যক, এথিপাই ডিজিটাল ফাস্ট এবং হাইপর লোকাল পদ্ধতির আবশ্যকতা উপরে শ্রী বৈষ্ণব গুরুত্ব প্রদান করেছেন। স্থানীয় কলাকার প্রসারণ প্ল্যাটফর্ম সহিত সামিল করা মন্ত্রী শ্রী বৈষ্ণব আহ্বান দিয়েছেন। জয়পুরঠে প্রতিষ্ঠিত হওয়াকু থিবা কৃত্রিম বুদ্ধিমত্তা ডাটা সেন্টর উপরে আলোকপাত করে মন্ত্রী শ্রী বৈষ্ণব ভবিষ্যতর প্রযুক্তিবিদ্যা উপযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাব্যস্ত হব বলে কহিছেন। রাজস্থানের রেল বিকাশ উপরে আলোকপাত করে শ্রী বৈষ্ণব কহিছেন, ইতিমধ্যে এ ক্ষেত্র পাণ্ঠি যোগাণ যথেষ্ট বৃদ্ধি পাইছে। দেশের 450টি অমৃত ভারত ষ্টেসন মধ্যে 2 সিটর কার্য খুব শীঘ্র শেষ হওয়াকু যাচ্ছে বলে শ্রী বৈষ্ণব সূচনা দিয়েছেন। কার্যক্রমে জয়পুর সাংসদ মঞ্জু শর্মা, প্রসার ভারতী অধ্যক্ষ প্রসূন যোশী এবং আকাশবাণী মহানির্দেশক রাজীব কুমার জৈন প্রমুখ উপস্থিত ছিল। এরপর শ্রী বৈষ্ণব এমএনআইটি জয়পুর গস্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডক্টর এবং কোয়ান্টম প্রযুক্তিবিদ্যা আধারিত নূতন মেকর ল্যাব ও আনুষঙ্গিক ব্যবস্থার উদ্ঘাটন করেছন্তি। কেতেক বর্গর ইথানল মিশ্রিত পেট্রোল উপরে সরকার উৎপাদ শুল্ক ছাড় করেছেন। অর্থ মন্ত্রণালয় জারি করেছিবা বিজ্ঞপ্তি অনুযায়ী 22, 25, 27 এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকু কেন্দ্রীয় উৎপাদ শুল্ক মুক্ত করা যাইছি। এভাবে পদক্ষেপ দেশের ইথানল মিশ্রণ পেট্রোল ব্যবস্থাকে অধিক সুদৃঢ় করিব। অশোধিত তৈল আমদানী উপরে নির্ভরশীলতা হ্রাস পাইবা সহিত কার্বন নির্গমন হ্রাস এবং ঘরোই ক্ষেত্রে উৎপাদিত ইথানলর চাহিদা বৃদ্ধি পাইবারে এই পদক্ষেপ সহায়ক হব বলে অর্থ মন্ত্রণালয় কহিছে। হরমুজ প্রণালী নিকটরে ইরানর সামরিক ভিত্তিভূমি উপরে আমেরিকার ক্রমাগত আক্রমণ পশ্চিম এশিয়া ক্ষেত্রে উত্তেজনা পরিস্থিতি অধিক বৃদ্ধি করেছে। আত্মরক্ষা ভাবে বর্ণনা করে আমেরিকা সেনা এই আক্রমণ করুছি। আমেরিকার কেন্দ্রীয় কমান্ড এ সম্পর্কে সূচনা দিয়ে কহিছে, দক্ষিণ ইরানের বায়ু প্রতিরক্ষা রাডর এবং পর্যবেক্ষণ ভিত্তিভূমিকে লক্ষ্য করে আমেরিকা পক্ষ এই আক্রমণ করা। সামুদ্রিক পরিবহন নিরীক্ষণ ব্যবহৃত অঞ্চলগুলিকে মধ্য আক্রমণ পরিসীমা ভিতর অন্তর্ভুক্ত করা বলে কেন্দ্রীয় কমান্ড কহিছে। বন্দর আবাস ও কোয়েসম দ্বীপরে বিস্ফোরণ ঘটিথিবা আমেরিকা কেন্দ্রীয় কমান্ড কহিছে। এর জবাবরে ইরান পক্ষরু মধ্য আমেরিকীয় সামরিক প্রতিষ্ঠানগুলিক উপরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ করাযাইছে। হরমুজ প্রণালীকে বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখা ইরান সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করেছেন। সেই পথ দিয়ে গতি করুথিবা জাহাজগুলিক লক্ষ্য করে আক্রমণ হয়েপারে বলে ইরান চেতাবনী দিয়েছে। অন্যপক্ষে আমেরিকা ইরানর এই চেতাবনীকে খণ্ডন করে কহিছে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক পরিবহন জারি রয়েছে। সাম্প্রতিক মোকাবিলা পরিস্থিতি এবে ইরান সীমা বাহার অঞ্চলক মধ্য ব্যাপিবার লাগিছে। বাহারিন, কুয়েত এবং জোর্ডানরে থিবা আমেরিকীয় ঘাটিগুড়িক উপরে আক্রমণ করাযাইথিবা ইরানর ইসলামিক রেভলুশনারি গার্ড কর্পস দাবি করেছে। দেশের শ্রমক্ষেত্র অনুপাড়নকু

0: ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকমানের নিয়মিত পাঠপড়া, যোগ ধ্যান এবং সকারাত্মক চিন্তাধারা মাধ্যমরে নিজ সহনশীলতাকে বৃদ্ধি করিপারিবে।
1: তেবে পুনে শেষে আম যুবপিঢ়ীকে আপনার কোন সন্দেশ দেবা পাই চাহিবে?
0: শেষরে কুয়াযাই পারে যে কেতেক ক্ষেত্রে যুবকমানঙ্ক মধ্যে সহনশীলতা কমুথিবা দেখাযাউথিলে মধ্য উপযুক্ত মার্গদর্শন, মূল্যবোধ ও সচেতনতা দ্বারা এহাকু দূর করা যাই পারিব। সহনশীলতা হি এক সুন্দর ব্যক্তিত্ব ও সফল জীবনর আধার।
1: বহুত বহুত ধন্যবাদ ভৌণী, আপনার মূল্যবান সময় আমাকে কিছু প্রদান করেছিবার ধন্যবাদ। নমস্কার স্যার,
2: নমস্কার।
1: আপনার আমার যুববাণী কার্যক্রমে বহুত বহুত স্বাগত। আপনার আমার শ্রোতা ভাই ভৌণী মানুষ নিজ পরিচয় দেবে স্যার?
2: মোর নাম নবতন্তে, মো বৈপড়া ব্লক অন্তর্গত রামপুর উচ্চ প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকটা।
1: আচ্ছা, তবে স্যার আজির বিষয়বস্তু অনুসারে যুব মানুষ মধ্যে সহনশীলতা কমুচি কি, এ বিষয়ে আপনার মত কোন স্যার?
2: নিশ্চিত ভাবে সহনশীলতা কমিবার দেখা যাচ্ছে। বর্তমান যুবপিঢ়ি দ্রুত গতির জীবনশৈলী সহ খাপক হয়ে চালুচ্ছেন। সেমানে তুরন্ত ফলাফল আশা করুথিবার অপেক্ষা করিবার মনোভাব কিছু কমি যাইছে। তথাপি সমস্ত যুবক যুবতী এহা প্রযোজ্য নুহে।
1: নিহাতি ভাবরে ঠিক কথা কহিলে স্যার। তবে সহনশীলতা কোন এবং এহার গুরুত্ব কোন রয়েছে স্যার?
2: সহনশীলতা হচ্ছে বিপরীত পরিস্থিতি, মতভেদ কিংবা অসুবিধাকে শান্ত মনরে গ্রহণ করিবার ক্ষমতা ঘটে। এহা ব্যক্তিকে সংযমী, দায়িত্ববান ও সফল করিথায়।
1: তবে সোশ্যাল মিডিয়া এহা উপরে কোন সব প্রভাব পকাউছে স্যার?
2: সোশ্যাল মিডিয়ারে সবকিছু তুরন্ত ফল মিলুথিবার কিছু উদাহরণ দৃশ্যমান হচ্ছে। তাহা দেখি যুবক মানে ধৈর্য ধরিবার অভ্যাস কম করছেন। অন্য মানক সফলতা দেখে সেমান নিজ সফলতা শীঘ্র পাইবাকে চাহুছেন, ফলরে বিভিন্ন প্রকার অসুবিধা সৃষ্টি হচ্ছে।
1: নিহাতি ভাবরে তবে যুব মানক মধ্যে অসহিষ্ণুতা বঢিবার প্রমুখ কারণ গুড়িক কোন কোন রয়েছে?
2: আত্মনির্ভর পাই অত্যধিক প্রতিযোগিতা, চাপপূর্ণ জীবন, পরিবার সহ সময়ের অভাব এবং তুরন্ত সফলতার আশা এর প্রমুখ কারণ অটে।
1: তবে স্যার সহনশীলতার অভাব যুব মানক জীবনরে কোন সব প্রভাব পকায়?
2: এহা এনজাইটি বা মানসিক চাপ সৃষ্টি করছে, ক্রোধ, নিরাশা মনোভাব ও সাংগসাথী বন্ধু বান্ধব মধ্যে সম্পর্কের দূরতা সৃষ্টি করিপারছে। অনেক সময়ে এহা ঠিক নিষ্পত্তি নেবার মধ্যে বাধা সৃষ্টি করছে।
1: তবে সহনশীলতা বৃদ্ধি পাই যুব মানে কোন করি পারবে?
2: নিয়মিত ধ্যান, যোগ, প্রাণায়াম, পুস্তক পঠন, সকারাত্মক চিন্তাধারা, বড় মানক পরামর্শ গ্রহণ, সৎসঙ্গ আদি সহনশীলতা বড়াইবার গোটে মাধ্যম ওটা।
1: তবে স্যার আজির যুবপিঢ়ীঙ্ক পাই আপনার বার্তা কোন রহিব?
2: পরিবার হচ্ছে শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র। পরিবারের ভালো মূল্যবোধ, শৃঙ্খলা, পারস্পরিক সম্মান শিখাইলে সহনশীলতা বিকাশ পাইথায়। সফলতা পাই কোনসি শর্টকট নাই, ধৈর্য, পরিশ্রম ও সহনশীলতা হি সফলতার চাবিকাঠি অটে। তেণু আমি কাহ সহিত তুলনা নকরি নিজের উদ্যম জারি রাখা আবশ্যক অটে, তবে নিশ্চিত ভাবে আমি জীবনের সফল হয়ে পড়ব।
1: বহুত বহুত ধন্যবাদ স্যার, আপনার সহ কথায় বহুত খুশি লাগিলা, রহিলি, ধন্যবাদ।
3: বর্তমান রিজওয়ান খান ম্যামঙ্ক ঠারু শুনিবা এই সম্পর্করে তাঙ্কর মত কোন রহিছি। তো ম্যাম, আজির যুবপিঢ়ি মানঙ্ক মধ্যরে ধৈর্য এবং সহনশীলতা কম হেবার দেখা যাচ্ছে কি?
4: মো দৃষ্টি রে বর্তমান সময়ের ধৈর্য এক বড় চ্যালেঞ্জ হয়ে পড়ছে। আজির যুবপিঢ়ি এমিতি এক পরিবেশে বড়ুছেন যেউঠারে প্রায় সবুকিছি তুরন্ত মিলে যায়। গোটিয়ে বটন দবাইলে সূচনা মিলুছি, অনলাইনরে অর্ডর কলে কিছু ঘন্টা কিংবা দিন মধ্যে সামগ্রী ঘরে পৌঁছি যাচ্ছে। এই অভ্যাস আমার চিন্তাধারাকে মধ্য প্রভাবিত করেছি। আমি চাহুছু পরিশ্রম কলে সঙ্গে সঙ্গে ফল মিলে যাও, কিন্তু প্রকৃত জীবন এতে সরল নহে। গোটিয়ে গছ লগাইলে তুরন্ত ফল মিলে না, সেপরি জীবনরে মধ্য সফলতা পাই সময় দেবাকু পড়ে। অনেক সময়ের দেখা যায় যে অল্প বিফলতা কিংবা বিলম্ব হলে কিছু যুবক যুবতী নিরাশ হয়ে যাতে, কিন্তু ইতিহাস দেখলে জনা পড়ে যে বড় বড় সফল ব্যক্তি মানে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ করিয়া পরে নিজ লক্ষ্য হাসল করছেন। মোর মনে হয় ধৈর্য কেবল অপেক্ষা করিবার কাম নুহে, বরং অপেক্ষা করিবার সময় নিজ চেষ্টাকে জারি রাখিবার নাম হচ্ছে ধৈর্য। যদি যুবপিঢ়ি এই গুণকে আহুরি বিকশিত করিপারিবে, তবে সেমানে কেবল ব্যক্তিগত জীবনরে নুহে সমাজ ও দেশের উন্নতিরে মধ্য বড় অবদান রাখিপারিবে।
3: ধন্যবাদ ম্যাম, এই সম্পর্কে আপনার সুন্দর মত দিয়ে আপনার বহুত বহুত ধন্যবাদ।

0: aarjaipur@gmail.com। শ্রোতা বন্ধু, আজির উপস্থাপনা দায়িত্বরে থিলু আমে দুহে, মু সলিম খান
1: আও মু লক্ষ্মী দাস নায়ক।
0: নমস্কার।
2: শুনিলে যুববাণী আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনমানে কার্যক্রম শুনুছন্তি। বর্তমান শুনিবা দেশিয়া ভাষার কার্যক্রম চৈতিজন। উপস্থাপনা করুছন্তি জয়ন্ত পটনায়ক এবং সন্ধ্যারাণী পটনায়ক।

0: ডাকলা, আ রে জিন্দ্রি, আম টোটা ভিতরে আ, সুর তাল সঙ্গে রাটু করি করি আম পাচবা গীত গা।
1: আম পাচা গীত গাই দেবি মুই, টকর ছাড়া খারা বেলে, পাচলা আমকে খাই করি লোক সর্দানে রেও তেলে।
0: আম খাই করি টাকুকে রখিরা, কই দেশ জিন্দ্রি ছনে। আম খাই করি টাকুকে রখিরা, কই দেশ জিন্দ্রি ছনে। গছ পতর নাই, পানি মারে নাই, লাগাই রেও টাকুকে বনে।
1: চেড়ে চিরগুন গরু ছেলি মেন্ডা সবুর কাজে গছ পতর, তুই না চেতলে সবু সরি যিবাই, জীব জন্তু সংসার যাকর,
0: জীব জন্তু সংসার যাকর। মুই কইলি ডমরু,
1: আরে মুই জিন্দ্রি ডমাই,
0: সবু লোককে
1: জুয়ার কলুনি।
0: এবার জন পিলাটকি মন কে ওএস পাইলা কে কাইটা পাইলা বলি কি শোনা দেলানি, আমার বাটর জবর পিলা পাইলা।
1: ওই মাতর বড়ে সর্দা লাগলা ডমরু।
0: হেলে ইজন আদিবাসী আমার ভাই বইনি জন পিলাটকি মন পাঠ পড়বা পিলাটকি মন আছত কি নাই, আইমনের কাজে সরকার কত্তেক যোজনা বনাইলা আছে। আজিকালি তো আই ওএস আইএস পাইবা কাজে আইমনের কাছে কোচিং সেন্টার মনে মিশা সরকার খোললা।
1: কোচিং বলে খাইটা কি আই
0: পাঠ পড়াইবা
1: কাজে, পাঠ পড়াইবা শিখাইবা। হ্যাঁ বলে পরীক্ষা কেনতে দেবার আছে, খাইকাটা মন সিটা মন আলে।
0: হেলে সরকারি আনি মিশা শিমলিগুড়া কোন কোন তি আছে, প্রাইভেট বলবাই কি নেই, আইটা মিশা আছে। হেলে আমার জন পিলাটকি মন আছে আইমনের কাজে সবু সুবিধা সরকার করলানি,
1: ওই
0: পিলা টকি চেতবার আছে। হেলে ডমাই ই চাউল চুলা দেলাইবি কি নাই তোমার গাঁ বাটে?
1: এলে কাটা বলতে লুস চাউল, ওই চাউল কাটা তো দেলাই নি আকে,
0: সব লোককে মিললানি,
1: সব লোককে বলে কাকে মিললানি কাকে নাই। আরি
0: হেলে আজ জন কাকে মিললানি কাকে নাই, কেনতা লোককে মিলছি কাইটা মিলছি বলবাটা।
1: গীত বাজা খাই।

0: গীত শুনলো চৌল দেবা
1: সেটা তো মোকে সব পচার লাইনি কেনতা কলে এ রাশন কার্ড পরাটা হইসি কাকে কইলে এসি বল কিনা পচারতে লাই ডোমরু বলে সে তাইলুস এলে গোট বাবুকে জন পচার লিছি সেটা হলো বাই বোনি মনকে শুনাই দৌ আরে আলে
2: আলে বাবু জুয়ার লাগো
3: জুয়ার জুয়ার
2: তোমার পরিচয় অল্প কই দিয়া কাই
3: মুই পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার জয়পুর ব্লক থানে জামুন্ডা আর কঙ্গা পঞ্চায়েত থানে কাম করলি
2: ইলে পিও বাবু কে তো জবর কাম কি নাই কাই কাই কাম মানে পঞ্চায়েত সব কাম তো তুমি আগে দেখবাস কাই কি বাবু
3: ওই সব জায়গা দেখলু নি কাই সেন্তি তো লোকর সেবা করবার আছে সরকার আমাকে চাকরি দেলা আছে
2: ইলে পিও বাবু লাগে আমার পঞ্চায়েতর লোক মন খাই খাই কাম মন করবাই বাবু অল্প কই দিয়া তার পছে মুই পাচারবি
3: কাম তার নিয়ম আছে সেটা রামজি বলে সেটা চেঞ্জ হয়েছি নয় স্কিম করলাইনি সেটা বন্ধ করবি এটা চালছি নয় সরকার সেটা করলানি আরম্ভ হল না তো আরম্ভ হয়েছে এই বর্ষান আফসি এস এফ সি বলিকি সরকার থানু সেন্ট্রাল গভর্নমেন্ট থানু ডাবু আইসি তারপরে ওড়িশা গভর্নমেন্ট থানু ডাবু আইলে সেটা এমনি রাস্তাঘাট স্কুল মন অঙ্গনবাড়ি ঘর মন রিপেয়ার সেই কাম মন সব পঞ্চায়েত অফিস করছি
2: ইলে বাবু ই ভিতরে আরি গোটে মুই পচার রেবার রেলা যে এজন পেনশন এলানি হ্যাঁ আর কাই বলে রাশন কার্ড এলানি ইটা কাজে মিশা খাই তোমার লগে সে আমি গলে এসি কি কি কে খন্তি যিবার বাবু
3: না না সেটা মিশা আমার লগে আইবার আছে এবে পেনশন কার্ড বল দুই প্রকার পেনশন আছে আমার রাজ্য সরকার করে দিয়েছে মধুবাবু পেনশন বলে কি করে দিয়েছে আছে
2: ওই
3: আরি গোটে ন্যাশনাল পেনশন গোটে আছে সেটা সেটা আমার কেন্দ্র সরকার দিয়েছে সুদ পয়সা এটা নাকি রাজ্য সরকারটা হাত পঞ্চায়েত অফিস থানে তাকে হাতে দিয়ে গেছে টঙ্কা নগদ আর যোনটা সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকার দিয়েছি সেটা নাকি ব্যাংক থানে অনলাইন যাইছি তার একাউন্ট খাতা লগে যাইছি পয়সা
2: আলে আলে
3: সেটা বিষয়ে তাকে যার বুড়া বুড়ি লোক ষাটে বর্ষ হেলা কি বিধবা মন কি বিকলাঙ্গ এমনি লোক মানে নাকি গোটে আপ্লিকেশন মিলছি সে আপ্লিকেশন লোক তাঙ্কর নাম ফিল আপ করি কিনা গোটে আধার কার্ড তারপরে ভোটার

0: धरी
1: ओय ओय
0: एले ओय आगियार कथा बाबुर कथा सुनलु गीत मिसा सुनलु
1: ओय काय
0: लाजी काली धान दुना सरला खराब पाची मिसा काट लाइबे
1: ओय ओय
0: मुंडिया ने देवाय एली जन मुंडिया बेल ही गला
1: ओय
0: बुरी पानी के मुंडिया એલે મંડિયા તાસ કેન્તા આરી કેન્તા કરલે આરી અધિક બોડિયા એસી આરી મંડિયા તાસ કરી કરી લાભ કેન્તા મિલસી બોલી કરી મુઈ ગોટે બાબુ કે પોચારલી
1: આલે
0: સુનબુ કે
1: આ સુનબની આરી આલે આલે સુનદુ
2: આલે બાબુ તમાર પરિચય લોક કુઆ
3: મુઈ ગણેશ ચંદ્ર વિષય બરીગુમા બ્લોક સસાંડી ગ્રામ પંચાયત નુઆ ગામ
2: એલે હવે તો કાય છે ધાન તાસ મન આરંભ હેલાવે
3: હા
2: খরা ধান কে মন্ডিয়া নে দেলাইবে আমার কাইছে মন্ডিয়া তাস বলবাটা আইটা আমার কেনতা হেলানি কোন কাইছে ডঙ্গরে হেলানি কি বেড়াই হেলানি আইটা অলপ জানবু বলি করে তোমাকে লাগাই
3: আমি নাই কি এবে বারো বানির ধান করলে মিশা আমার ই অবিভক্ত করাপুটিয়া লোকর খাদি আছে মন্ডিয়া মন্ডিয়া নইলে আমি চলকে না পারু এটা কাজে আমি মন্ডিয়া করবো চাষ করবো আকা এলে জন ডঙ্গর অলপ উত্তরাণি পড়া দিছি পানি সহজে উঠি যাইছি মন্ডিয়া বড়িয়া এসি
2: হলে
3: আজিকালি এবে আমি মন্ডিয়া পালা পকাইলু বে এবে হ্যাঁ মন্ডিয়া পালা পকাইলু কাই সুন্দর অল্প গোবর খত খুতা দিয়ে মন্ডিয়া পালা পকাইলু অল্প অল্প এবে আইবা মাস লগলে আমার গণেশ পূজা লগলে বদ মাস বুড়ি পানি মারছি কি নাই না না সে বুড়ি পানি অধিক বড়িয়া এসে হ্যাঁ বুড়ি পানি কে মান্ডিয়া রোপা পাগ অল্প অল্প খাদা হি গেলা মান্ডিয়া রোপা পাগ
2: এলে ই জন কাইছে মন্ডিয়া তার বিহন কন্তিলে
3: বিহন আমার সরকার মিশা যোগাই দিলাই নি কাই বিহন মন
2: দেলাইনি
3: আমার কৃষি কেন্দ্র মন আছে সরকার মিশা যোগাই দিলাই নি বিহন মন তারপরে আমি মিশা চাষী মন কে হাত বিহন মিশা রাখি রে বুঝু
2: মন্ডিয়া
3: তাস কে যতন না কিন্তু বলে মন্ডিয়া তো আমার ঘাস জাতীয় বললে চলে ঘাস পড়াই মাত্র অল্প নিজা কালা করি তাকে যদি আমি ঠিক সে লাগাইবু অল্প খতবাদ দেবু দাড়ি রুয়া পড়া করবু বলে আমি জবর মন্ডিয়া আরে বুনি করে ছাড়ি দেবু আইতি বাচা নেই কুচা নেই কিছু নেই কিছু নেই বলে হেসি কি
2: আমার ই জন কাইছে মন্ডিয়া এটা ধান আমি এবে গোটেকরা বড়িয়া পাচি আইলা বলে কোড়ে পঁচিশ বস্তা মিশা এসি ধান যেনতা
3: যতন করবো সেন্তি এতে যতন নয় এটা তো ডঙ্গর চাষ না
2: রোগ পোক নাই
3: রোগ পোক এতে নাই তাকে এতে রকম খাই রোগ পোক নাই কইলে চলে কেনটা বলে এটা তো গোটা আটুয়া ঘাস হাই
2: ও হো এলে আমার মন্ডিয়া তাস বরস কে কেতার
3: করকে জানলে ডঙ্গর যদি ঠিক আছে পানি কাঞ্জির অল্প সুবিধা আছে বলে তিনটা করকি
2: পাচি বেলা বেগি মিলবা পাচি আইনি
3: বেলা বেলি এসি কাজ জবর দিনের নয় এটা এদিকে আমি তো এবে আরি লোক পালা না পকাইলা রে মন্ডিয়া পালা পকাই ভাই আরি বেলা বেলি কাটবারাই
2: এলে আমার ই জন মন্ডিয়া কাজে সরকার কাই কাই যোজনা আছে এটাকে চাষ করা বলি করে যোজনা মন আছে কি আর ই চাষ করবা উত্তারে জন জ্ঞানী নেবা যোজনা মন কাইটা মন আছে কি বলতে
3: এবে সরকার কাই করলা আছে বলে মন্ডিয়া কে বেশি ধ্যান দিলানি মন্ডিয়া আনে পনে বেশি রকমের জিনিস আছে যেমন কাই ভিটামিন কাই গাইডা শ্বেত সার স্নেহ সার বলবো যে এটা গাগর কে বেশি লড়া হলে আজিকালি তো লোক সব রগুয়া লোক পরা হয়ে গেলু এ খত মারা জিনিস খাই খাই করি নাকি আজিকালি আট দশ বর্ষের পিলা মিশা বালমুন্ড পাচি যাইছি আছে ঢকলা সরকার মন্ডিয়া চাষ করো হলে এতিক নাই মন্ডিয়া চাষ তো সে দেলানি আর মন্ডিয়া কে ঘেনলানি মিশা সরকার আমার দেশ ছাড়ি বিদেশি মিশা উঠি গেলা বে মন্ডিয়া বার বাটে কাটালে গোটে বলবাই কাই এটা মন্ডিয়া মিলেট কি কাটালে গোটে বলবাই
2: মিলেট মিলেট বলবাই
3: এবি আরি সরকার গোট কাটা শুনাইলা আছে স্কুলে স্কুলে জন অন্ডা দেলাইনি আমার জন সে কাটালি উপরে দেখা দিয়ে দেওয়া যে খাদি টাইম রে মিড ডে মিলস পুরাটা সেটা তার নিয়ম করলা আছে এবি সবু স্কুলে মান্ডিয়া লাড়ু মিশা দেলাইনি
2: ই জন স্কুলে ওই মধ্যাহ্ন ভোজন জন দেলাইনি
3: হ্যাঁ
2: আইতি এবার মান্ডিয়া লাড়ু দেলাইনি নি
3: মান্ডিয়া লাড়ু দেলাইনি কেন বলে তিন দিন অন্ডা তিন দিন মান্ডিয়া লড়ু
2: এলে এটা পিলা টকি মানে মান্ডিয়া লড়ু খাই করে আরে বপু ইয়ো বলবা যোজনা আইনি
3: বপু এলাইনি এবে আই মধুমেহ সুগার পরা খাই খাই বেমার লোক মনকে তো মুন্ডিয়া খা বললানি মুন্ডিয়া সঙ্গে সঙ্গে নাই কি আমার গুরজি সুয়া মিশা আছে কি নাই গুরজি সুয়া সেটা মন খা বললানি সরকার এলে এই মন্ডিয়া আনে বেশি ভুল জিনিস মন আছে বলি কি সরকার যেন আমার বৈজ্ঞানিক মন পরীক্ষা নিরীক্ষা করি জানলাই যে মন্ডিয়া আনে বড়িয়া বড়িয়া জিনিস আছে এবে দোকানে আলি বিশাখাপাটনা

0: আলোচনার আরম্ভ করিবা, তাহলে বাকি কথা হবা।
1: হো
0: চাষী ভাই দ্বিপদ কথায় আজকের বিষয়বস্তু রয়েছে খরিফ ধান চাষ প্রস্তুতি। তবে এই সম্পর্কে আজ আমার গহনার বিশেষজ্ঞ আসি পৌঁছি গেল, প্রথমে তাঁকু স্বাগত করিবা। আজ্ঞা নমস্কার।
1: নমস্কার,
0: আপনার পরিচয় টিকে আমার চাষী ভাই ভী মানুষ দেবে।
1: মো না স্মিতা পাড়ি, মু আসিষ্ট্যান্ট এগ্রিকালচার অফিসর, জয়পুরে কার্যরত।
0: বহুত বহুত স্বাগত করছু আজ আমার বৈঠক ঘরকু। তো আজ আমি কথা হবা খরিফ ধান চাষ প্রস্তুতি। দেখা গেলে আমার অঞ্চলের বিভিন্ন প্রকার জমি রয়েছে, আর জমি ধরি বিভিন্ন প্রকার চাষী ভাই ভী ভিন্ন ভিন্ন রকম চাষ, আর কোরাপুট জেলার বহুল ভাবে আমার এটি ধান চাষ হচ্ছে। তো বর্তমান সময়ের চাষী ভাই ভী মানে খরিফ ধান চাষ কোণ সব প্রস্তুতি করবে, কোণ সব যোজনা করবে, কোণ কেমি সব বিভাগ তরফর সুবিধা সুযোগ রয়েছে, সে বিষয়ে প্রথম কিছু সূচনা দেবে।
1: প্রথমত বিভাগ তরফর সুবিধা সুযোগ কলে আমার যে বিহন মিলুচি সেটা আমার চাষী সবসিডি পাইবে, আর চাষী সবসিডি পাইবা পাই তাঙ্কর কৃষক ওড়িশা আইডি করিবা নিহাতি জরুরি, আর সেমানে কিনিবে অল ইন কস্টরে মানে পুরা পয়সা দেখি, তারপরে সেমানক একাউন্ট কো ডিবিটি মাধ্যমে তাঙ্কর সবসিডি পয়সাটা চড়িবো।
0: আচ্ছা, মানে বিহনটা নিজ পয়সা খরচ করি সেমানে প্রথম কিনিবে, তারপরে যাই রিহাতি ব্যবস্থা রয়েছে।
1: তারপরে রিহাতি ব্যবস্থা রয়েছে।
0: আর কিছু নির্দিষ্ট সময় সীমা কিছু রয়েছে, কেবে পর্যন্ত কিনবে, না কিছু তারিখ কিছু নির্ধারিত হয়েছে না কোন সরকার তরফ?
1: এবে তো চালিছে আমার বিহন গাড়ি আমার বুলুচি প্রতি পঞ্চায়েত কু গাঁ গাঁ বুলিকি বিহন বিক্রি হব গভর্নমেন্ট সিড আমার, তো চাষী কিনি পারিবে নিজ নিজ যে পঞ্চায়েত জায়গাকে যাব সে গাড়ি সেটু সেমানে আমার অছি 5 কেজিয়া প্যাকেট অছি আর 20 কেজিয়া প্যাকেট অছি, যে ধান সেমানে চাইবে সেটু কিনি পারিবে।
0: আচ্ছা, বিভিন্ন প্রকার কিসমর বিহন বিক্রি ব্যবস্থা?
1: হ্যাঁ,
0: কোন সব বিহন গুড়া রয়েছে
1: আমার এটি? কলা চম্পা, আরজিএল, তারপরে সিআর ধান, সহভাগী, খণ্ডগিরি, এমতি অছি বহুত গুড়ে ভেরাইটি আমার।
0: সেমানে যদি চাষী ভাই জানিবা চাহুচন্তি সেমানে বিভাগ সিধা সড়ক যোগাযোগ করি পারিবে কি?
1: হ্যাঁ, যোগাযোগ করিবে, আমার যে অছন্তি পঞ্চায়েতরে আমার যে স্টাফ অছন্তি তাহার সাথে যোগাযোগ করি পারিবে, কিংবা আমার যে ব্লক এগ্রিকালচার অফিস অছি সেটি আসি মধ্যে যোগাযোগ করি পারিবে।
0: তবে এই যে বিভাগ তরফর যে ব্লক হিসাবে অছি না, না নির্দিষ্ট খালি গোটে গোটে ব্লক পাই বলি অলগা অলগা তারিখ নির্ধারণ করা
1: নেই? এইটা আমার থিলা জয়পুর সব ডিভিজনর 5টা ব্লক, প্রথমে আরম্ভ হেলা বৈপারিগুড়ারু, বৈপারিগুড়া, তারপরে কুন্দুরা, কোটপাড়, বর্তমান বরিগুমারে চালছে, আর তারপরে আমার এবে জয়পুরে 10 দিন গাড়ি বুলিব, আউ চাষী পাইপারিবে। তা ব্যতীত চাষী কিনিপারিবে, ডিলর মানে বি রখুচন্তি ধান সেমানে বি রখিবে, ডিলর মানকু পাখরু বি নেই পারিবে, অনলাইন বি কিনি পারিবে,
0: কিনি পারিবে। তো ইয়ে তো গলা বিহন কিনিবা উপরে বিভাগ তরফর কিছু সুবিধা সুযোগ।
1: জনে জনে চাষী ম্যাক্সিমাম 3 হেক্টর পর্যন্ত সে তো মানে সবসিডি পাইপারিব, কিনি পারিব সে অধিকা, কিন্তু সবসিডি পাইপারিব 3 হেক্টর পর্যন্ত, 150 কেজি পর্যন্ত।
0: আচ্ছা, বহুত বড়িয়া কথা। এহা সহ আউ কোন সব আমার যে চাষী ভাই মানে আমার অঞ্চলে ধান চাষ করছেন, কোন সব সুবিধা সুযোগ, আর কোন সব কেমতি প্রস্তুতি হবে চাষী ভাই মানে?
1: দেখুন, আমি সবুবেলে কইথাও অ্যাওয়ারনেস করিথাও কি যেতবে চাষ কাম আরম্ভ হয়ে সারর গোটে অসুবিধা দেখা যায়, সারটা মিলি নথায়, তো আগ্রু প্রিপোজিশনিং করিবা পে আমি কইথাও, তো এবে বি আউ সার যেহেতু চাষী মানে অধিকা সার যেতিকি দরকার আমার একর প্রতি তাঠু অধিকা সেমানে ব্যবহার করছেন, তো সেথিপাই সেমানে গুটে জানন্তু কি যেতিকি সার আমাকে দরকার সেতিকি হি সেমানে পকাইবে,
0: মানে অধিক ন কিনিকি যেতিকি যেতে সম্ভব যেতিকি দরকার আমাকে
1: সেতিকি আমার যদি একর প্রতি গুটে রইছি আমার গুটে ডজ রইছি 32 কেজি আমার রইছি, মানে হেক্টর কু 80 কেজি ইউরিয়া আউ 40 কেজি ফসফরস আউ 40 কেজি পটাশ সার সেমানে পকাইবে হেক্টর পিছা, একর সেমতি 32 কেজি, 16 কেজি, 16 কেজি,
0: মানে হ্যাঁ
1: 32, 16, 16, সেই হিসাবে পকাইবে, তাঠু অধিক পকাইলে সেটা চাষ মানে সারর লস আউ মাটি বি খারাপ হচ্ছে, আমার ফসল বি নষ্ট হচ্ছে।
0: মাটি খারাপ কথা যেত আসলে আমি কিছু বর্তমান খরিফ প্রস্তুতির কিছু পারম্পরিক কিংবা জৈবিক হিসাবে কিছু ব্যবহার করিপারিবা কি?
1: দেখুন, জৈবিক হিসাবে যেতবে আমি যাচ্ছি চাষ করা, সেটি আমি রাসায়নিক সার আমি প্রয়োগ করিবা নাই, আমি যেত জৈবিক উপায়ে আমি চাষ করিবা, যেমন গোবর খত অধিকা দেবা, একরক 5 গাড়ি গোবর খত দেবা, ভর্মি কম্পোস্ট দেবা, ধনিচা বুনিবা, ধনিচাকু আমি মাটিরে মিশাইকি ধান রোইবা আগরু ধনিচাকু আমি মাসে আগরু বুনিথিবা, আর যেতবে আমি ধান রোইবা তাকে আমি মাটিরে মিশাইবা, সেথিরে বি আমি 25 কেজি আমার ইউরিয়া আমি পাই যাচ্ছে, তা ছড়া আমি গুটে অছি ধানের পকে এজল্লা গুটে অছি আমার গ্রিন ম্যানুরিং যিয়েকি আমাকে মানে ইউরিয়া যোগাউছি, আউ গুটে অছি PSB যেটা কি ফসফসলি বলে ব্যাকটেরিয়া, আমি যে ফসফরস সারটা

0: জোয়ার গো মুস্তাফ বাবু।
1: হ্যাঁ জোয়ার জোয়ার, কি হলো রে?
0: সাউকার করে নাই কি?
1: নাই সাউকার নাই ঘরে, কি হলো ডাক?
0: এ ঘরে টিকে কাম আছে তো, দুই দিন ছুটি দিলে বলতে আনতা গো মুস্তাফ বাবু।
1: সাউকার নাই রে এবে, বুঝল কি? মুই কিছু কই পারি না, সাউকার আইলে কিছু কইব কি আরে?
0: বড় জরুরি গো মুস্তাফ বাবু, বড় জরুরি, সাউকার কো টিকে কই দে। বুঝলো ঠিক রা, জানছো তো সাউকার ঘর পাখে ছেলে মানুষ সমান জগুতা, বুঝলো কি নাই? রুগুণা বন্ধা দিন রাতে খাইবাকে মুই যাইছিলি, গুছি তাবা গোটে আসি করি চারটা ছেলে মারি পকাইলা। হেলে গোট গোট ছেলে ছ টঙ্কা লেখা হিসাব করি করি পঁচিশ টঙ্কা বিড়ি নেই করে সাউকার কাক যে করাই নেলা। দুই বড় যাক ফাঙ্গুয়া ফাঙ্গুয়া মুখে গুতি কটাইলা, খাইবাকে মিশা দিলা নাই, বুঝলো কি নাই? সেটার কিনে ন কই করে গলে মা বিপত্তি রে বাবু, মা বিপত্তি কই করে একা যাবার আছে।
2: এ গাঁরে মোরতাস পড়ছে, জমি পড়ছে, হ্যাঁ এটি এসর খমার ঘর খুলি হব, সেটার না মুই দেবি ভোক্তা ঘর। হ্যাঁ টঙ্কার সুদ বাবদকু এর গাঁর লোক মানে যেতে ফসল আনি করে দেবে সে সবু এ ভণ্ডার ঘর ভিতরে হবে। জমির কমলা গছ কি সুন্দর পড়েছি, হ্যাঁ তোটা মেশা বড় সুন্দর হব, ভালো মাটি ভালো গা, সব বড়িয়া আঁকা হব। হ্যাঁ রে ঠিক রা
3: আজ্ঞা
2: মাটিয়া
0: সাউকার,
2: মোর মহিষী মনকু বাঘমোহর ছাড় দিগিরি আইলো নাই কি?
0: বাঘ কিছু করবে না সাউকার।
2: থক থক থক থ ওই বলে মহিষী সাঙ্গ বাঘ, হ্যাঁ থক থক থ তোমার পিঠি সমান খুদ্রাণী হচ্ছে রে, কুণ্ড হচ্ছে তোমার পিঠি
0: না? হ্যাঁ চিতমপুর যাই দামিন আড়ুকু দেখাই করে আসছু, সেমন দেখুথিবে ঠিক হে, জরুরি কাম পড়লা তো তোর পাখরে সেটার কিনে বাড়ি আসলু, তুই নতিলু বলি করি গুমস্তা বাবুকে কই করে আইলু।
2: তোমার তোমার পাইটি করছি করছি করছি তো, বুঝলো কিছু বাধা নেই কিছু বাধা নেই, তোমার পাইটি কর দেবি। হ্যাঁ তুমি বাপা পিলা মানে মিশি করি মোর সঙ্গে চালাকি খেলছ কি? মুই সাউকার সাউকার বিশেষ সাউকার, মুই মোর নিষ্কু দেখো মতো দেখো। হ্যাঁ বুড়া ওর কিস পাই আসলা, হ্যাঁ কি চালা কি চালা রে শুক্র
4: এ দে,
2: হ্যাঁ
4: কো আমার কেদিন গতি এলা হিসাব করে টঙ্কা কাটি দেস,
2: বাবা
4: বাকি টঙ্কা নিয়ে যা।
2: হ্যাঁ
4: আরে গতি পিটাই দেস,
2: হ্যাঁ
4: আরে আমার জমি চাড়ি দেস।
2: হ্যাঁ বাবা বা ও হো হো হো এত টঙ্কা কুটরু আইলা রে,
0: কুটরু আসলা বলে
2: এরা চরিমাল
0: খো বা,
2: এরা চরিমাল চরিমাল, এটা বলে রিপোর্ট করবি চরিমাল, এটা
4: কত কিনো আইলা টঙ্কা কুটরু আইলা বলে ইটু সিটু মাগ যাচ করি নুয়া ভূমি বিকা কিনা করি নন্দীবালিটারু জোলা টঙ্কা আনিকরি সব বাটরু চার বাটরু জোগাড় করলু, সেটা তত কিনো আইলা? তুই তোর ডাবু নে কিনা আগ্রে সে বেড়া কথা চিড়ি যাও তার উতার ঋণ সুজি যাও।
2: জমি কথা ছিড়ব নাকি বেড়া কথা ছিড়ব
4: আরে
2: নাকি এত পেকে ছিড়ব নাকি
4: ছিড়ব নাই যে
2: ওহ বলে হর গুড় দুই তোর বলে দিগরি পচাশ টঙ্কা দিয়ে দিচ্ছি নাকি তিরিশ বর্ষকে বন্ধা রাখিছি
4: কে
2: কাগজ ধরে টিপ দিচ্ছু
4: কে
2: আরে জমি এবে কিসটা কি জমি এবে
4: মারিয়া?
2: হ্যাঁ
4: এন্তি লোক পুজরে মিশা দোষ নাই,
2: কিছু পূজা পূজা নাই,
4: এন্তি লোক পুজরে মিশা দোষ নাই, কই কইলি নি কা এ পয়সা গো এ মুই এ মাট খাই বুঝাক
2: এ বুড়া
4: এ দে
2: হেটি
4: কই গিরি গালি নি মাট খাই বুঝাক
2: তুমি জান না পড়া রে
4: তোর দাদি দেরা জমি সিটা
2: তুমি পরে ই ই বুড়া মোর পাকার গতি তিলা এই পার্টি করছ নাকি বুড়া মোর পাকার গতি তিলা
4: এ জমা জমি চুরাই দিবি
2: তিরিশ বরস কো জমি বন্ধা দি করি যাইতলা এবে আসছি মত জমি দে বলি করি হ্যাঁ
4: তোর বাবাকে গতি রোগ
2: বাবা এই বর্ষ দেখো তোর জমি বন্ধা মোর পাকে
4: যা মা জানাই
2: যা যা খাক তোর যা
4: এ সাকি কে
2: যা যা যা।